আকাশবাণী ইটানগর আনিঝুন্ল পংবং হুম্বার ইরুমা কেম বানচো চাই কাহবং বাঙনা হবাঙে কাহ পাই ফালে মঞ্চুই জামে খামে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুয়ে আনি জাজেস হরন আগা কামকে ওলে সুপ্রিম কোর্ট মা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অমলালে পাংনু চাবন আনতাইনা সোশ্যাল মিডিয়া মা ল এন্ড জাস্টিস মিনিস্টার আরুম অর্জুন রাম মেঘওয়াল এ প্রেসিডেন্ট এ সুপ্রিম কোর্ট হানপকমা জাজ হরন আগা হলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ফাই আটি কসৌলাটলে কামলে হলে সুপ্রিম কোর্ট মা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওলে চাবন আরাম তোকে জাজ পু হলে চাবন আনাত আদন আঙ্কবামা সেন তাকে ওয়ানলাম লেনকে লেটমা লাইলে রিংলে পি এম সোহানিধি স্কিম রিংলে আলাইফেমা আনি রাং রঙইনা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হাজা পি এম সোহানিধি খাং এ মৌলে গুঞ্জান আচাকলে মকাং কাপকেবমা সাতমত পংচু থাপলে থাহাংলে মো মো পং মকাং কাপ বাকানালে হাইয়া স্কিম বামা চকলবানলে সে হালকে মখাং এ দেশমা মোলাম সাতলাম ফানচু না মাই হাই লে হালে মকাং কাপ কাপ থাম তো ফুমলামলে সোশ্যাল মিডিয়া মা হলে কেম চাইটি কাহমি থাম এচু টু থাউজেন্ড টুয়েন্টি রং পোমা হাজা হলাম রিংলে আলাই কে তো খাং এ লঞ্চ মা গুণ করোটা লাকবানি তো নাইলে যাও কৌদা লেহলে পি এম সোহানিধি খাং এ লেন রং রক বামা লাম সুই তো খিসা খানসা বু টানলে হাঙাং কাপ বাকলে লেহলে স্টেট বন আংকে রাজ্যসভা সিট চালি হানপকমা বাইনিয়াল ইলেকশন লা আংক হানপকমা নোটিফিকেশন আনি লাইলে হাকামা অন্ধ্রপ্রদেশ মা সিট আলি রাজস্থান হিজা মধ্যপ্রদেশ নিমা আরামপং ঝাড়খণ্ড মা আনি এন্তলে মণিপুর মেঘালয় অরুণাচল প্রদেশ মমা মিজোরাম মখাং এলে সিট তুইপং হানপকমালে তপাই হাজা হানপকমা নমিনেশন আনি মখাং এ জুন আচাত পারিকাবলে কয়ে হাজা পোলিং এজা লেট বন আচার তারিখ ও চাঙ্গাং কে বোমা ভোট চু হাজানি ক্যাকে তিরাপ ডিস্ট্রিক্ট খুনসা মা অরুণাচল প্রদেশ স্টেট ট্রান্সপোর্ট সার্ভিসেস রংপুনি বন নুই কে হানপাক মা গোল্ডেন জুবলি টু সো নি রামাটু জা কে মনি আসুক কেলে হাজা তো হাক কে মা ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েস আজাই তামতা এ তিরাপ ডিস্ট্রিক্ট হানপাক মা